0: 16, আজ অক্টোবর 7, 7ই অক্টোবর। ওয়েদার আস্তে আস্তে ব্রিসবেনের ওয়েদার সামারের দিকে যাচ্ছে, আমাদের ওয়েদার ভালো হচ্ছে, ভালো বলতে মাঝে মধ্যে দিনের বেলা গরম, রাতের বেলা একটু একটু ঠান্ডা। তো আমরা সেই ঠান্ডা গরমের মধ্যে একটু আড্ডা, বিশেষ একটি আড্ডা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকের আড্ডাটি একটু অন্যান্য রেডিও প্রোগ্রাম থেকে একটু ভিন্ন ধর্মী বা একটু অন্যরকম, বিকজ আজকে আমরা কথা বলবো, ইনক্লুডিং মাইসেলফ, আজকে আমরা কথা বলবো ADF অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের কয়েকজন সদস্যদের সাথে, যারা বাঙালি, যারা বাংলা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে সার্ভ করেছেন, সার্ভ করছেন এবং সার্ভ করেছিলেন, সকল সংমিশ্রণে বা মাঝে মধ্যে সার্ভ করছেন, যে এরকম একটি গ্রুপের সাথে আজকে আমাদের আড্ডা হবে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন সোহান ভাই এবং রাসেল ভাই, আপনারা কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ।
0: না, প্রথমত রেডিওতে আসবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি যেভাবে শুরু করেছিলাম, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে বাঙালি বা বাংলাদেশিদের অনুপস্থিতি সম্পর্কে হয়তো আমাদের শ্রোতামণ্ডলী বা বাংলাদেশিরা প্রায় না জানে না বললেই চলে।
1: অনেকটা অনেকটা ভাইয়া, তো আমরা যখন শুরু করি, আমি 2006 আমি প্রথম জয়েন করেছিলাম অ্যাজ এ ফার্স্ট বাঙালি, আমি যখন ইন্টারভিউ দিই বা অ্যাপ্লাই করি, আমাকে সবাই বলছে তোমাকে নেবে না, এরকম একটা কনসেপ্ট আমাদের সবার মধ্যেই থাকে, স্পেশালি আমরা যারা ওভারসিজ বর্ন। তো ওই হিসাবে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আমি বলছি না আমি ট্রাই করে দেখতে দোষ নেই, ইফ আই ক্যান গেট ইন আই উইল গেট ইন।
0: আপনার জার্নিটা কেমন ছিল যেহেতু আপনি ফার্স্ট ছিলেন এবং 2006-2006 সালে?
1: জার্নিটা হার্ড ছিল। আমি যখন আপনার প্রথম শুরু করি, আমি ট্রেনিংয়ে যাই বা আমার সিলেকশন যখন হয়, আই ওয়াজ সারপ্রাইজ মাইসেলফ। আমার যদিও আমার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড ডিফেন্স রিলেটেড ছিল, বাট তারপর এখানে আসার পর পরে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাকে আরও বলেছে ইউ নিড টু গেট ইউর পিআর। তো আমি যখন পিআর পাই, পিআর পরে আবার অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি সিটিজেন ছিলাম না।
0: আচ্ছা, তখন পিআর থাকা অবস্থায় নিত, এখন তো আর নেয় না?
1: এখন নেয় না, এখন নেয় না বলতে, এখন ওই জায়গাটা ঠিক ওরা বলে না, বলে না যে নেয় না, দে স্টিল হ্যাভ দ্যার অপশন, দে ইফ ইউ আর পিআর ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট, বাট দে প্রেফার সিটিজেনশিপ।
0: অফকোর্স এখন সাপ্লাই বেশি,
1: আমরা যখন ডিফেন্সে ঢুকি আমাদের ক্লিয়ারেন্স থাকে না, ক্লিয়ারেন্স না থাকলে আপনার অন্য কম্পিউটারে পর্যন্ত অ্যাক্সেস নাই।
0: আচ্ছা, সরি আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম, আপনি আপনার জার্নি নিয়ে বলছিলেন কিভাবে আপনি আর্মিতে ঢুকেছি, সরি এয়ারফোর্সে গিয়েছিলেন এবং আপনার জার্নিটা আপনি শেয়ার করছিলেন।
1: হ্যাঁ, তো আমি আপনার পড়াশোনা শেষ করার পর ডেকে নিউনিভার্সিটি থেকে পাশ করি 2006। পাশ করার পরে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে হচ্ছে আপনার গো থ্রু অল দ্য ইন্টারভিউজ। যখন ট্রেনিংয়ে গেলাম, প্রথম দিন আমার সবথেকে বড় সমস্যা ছিল, আমার ইনস্ট্রাক্টর ছিল কুইন্সল্যান্ডের, আর এরা লোকাল কুইন্সল্যান্ডের ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো আপনার ইভেন প্রোনাউন্সিয়েশন করতেছে, দে আর সেইং লেফট রাইট, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দে আর সেইং, লিল লাইট লিল লাইট, সো ইট ওয়াজ বিট হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দে সেইং, সো আই ওয়াজ কিপ আস্কিং মাই গাই নেক্সট টু মি হোয়াট ইজ সেইং হোয়াট ইজ সেইং, সো আই হ্যাড টু টেক কাপল অফ ডেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সেন্ট অফ মাই ইনস্ট্রাক্টরস।
0: আচ্ছা, তারপর
1: তারপর এই তো আস্তে আস্তে আপনার কঠিন সময় গেল, কারণ আপনি ডিফেন্সে যখনই ঢোকেন, আমাদের ফার্স্ট উইক দুই উইক থাকে হচ্ছে আমাদের ট্রানজিশন টাইম, সো ট্রানজিশন টাইম বলতে আমরা সিভিলিয়ান লাইফ থেকে ডিফেন্স লাইফে কনভার্ট করে, সো দ্যাট ইজ দ্য হার্ডেস্ট টাইম। সো আপনার সিভিলিয়ান লাইফের রুলস রেগুলেশন সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ আপনার সিভিলিয়ান লাইফে একরকম লাইফ ফিট করে আসছেন, আপনি যখন ইউনিফর্ম পরছেন, দ্যাটস ইনক্লুডিং স্টিচিং ইউর নেম, আমি জানি না এখন এটা করায় কিনা, ছিল আমাদের সময় আপনার রাতে 10টার সময় লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার তার মধ্যে আপনি স্টিচিং করতে হবে, আয়রনডি করতে হবে, নেক্সট মর্নিং এর জন্য রেডি থাকতে হবে। তো আমাদের নেম ব্যাজে স্টিচ করতে হতো, আমাদের আপনার গ্রুপ, যেই গ্রুপে আমরা আমাদের সাবডিভিশন করে দিয়েছিল দুটো করে, আলফা অথবা ব্রাভোতে, তো আমাদের ব্রাভো ওইটাও আবার শার্টের মধ্যে স্টিচ করতে হতো। ইট ওয়াজ বিট হার্ড, আপনার যারা স্টিচিং জানে না,
2: আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফ্যামিলিতে ডিফেন্স ছিল, দূরের আত্মীয় স্বজন, মামা চাচা এরা না, এরা ছিল না কেউ।
0: তা আপনি কেন ডিফেন্সে আসলেন রাসেল ভাই? তো ফার্স্ট অফ অল উনি ইট ওয়াজ ভেরি, আমি এই প্রশ্নটা রাসেল ভাইকে আবারও করবো, বা সোহান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। প্রথমত আপনি অস্ট্রেলিয়ান ডিফেন্সে কেন এসছেন এবং সেই জার্নিটা কেমন ছিল?
2: আচ্ছা, এটা যদি বলতে যাই কেন এসেছি, আমি বলবো ইটস টোটালি মাই ফেট, আমার নিয়তি যেটা বলেন বাংলায় বলে। আমার 2020 জানুয়ারি মাসেও আমার কোনো আইডিয়া ছিল না যে আমি ডিফেন্সে যাই, বা রাসেল ভাইয়ের মতো আগ্রহ ছিল না, আমার ডিফেন্সে ঢোকার মতো কোনো আগ্রহ ছিল না, আমি এটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা ছিল না, চিন্তা ছিল না।
0: আচ্ছা,
2: এবং ছোট করে একটা বলি, আমি যখন HSC কমপ্লিট করছি বাংলাদেশে, আমার একটা কলেজমেট বলছিল সোহান লেটস জয়েন বাংলাদেশ আর্মি,

0: বসে তোর চেহারা আজকে দেখছি, নেক্সট আমার কোনোদিন দেখতে চাই না।
1: তো এটাও বলেছিলেন,
0: আমি ওরে বাংলাদেশে বসছিলাম উইচ ইজ 20 ইয়ার্স আগে। তো ও বলে যে কেন কি হয়েছে, আমি সে ঘরের মধ্যে এত আরামে খাই তাই ঘুমাই, তুই আমার বলে জঙ্গলে যাই ট্রেনিং নিতে। সেই সোহান 20 ইয়ার্স পরে লাইক 2020
1: জঙ্গলেই থাকেন,
0: জঙ্গলেই যাই ট্রেনিং নিলাম, জঙ্গলেই যাইতে হয় ইয়ে করে। এটি ভাই জানুয়ারি পর্যন্ত জানতাম না, আপনি বললেন কেন আর্মিতে আসার, সম্পূর্ণরে ভাগ্যের ইয়েতে, কারণ 2020 সালে আমার মেয়ে জায়রা খান ও জন্ম হয়। তো ফার্স্ট বাবা হই, লাইক আমার ফিলিংটা অনুভূতি টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো আমি লাইক অন্যরকম সম্পূর্ণ ফাদারহুড ফিল করতেছি, ইয়ে করতেছি। তো হঠাৎ করে মনে হলো যে লাইক আগে সিভিলিয়ান জব করতাম, আমি জানি না যারা সিভিলিয়ান জব করে অনেক স্ট্রেসফুল থাকে জব, তিনি হয়েছে আমার স্যার আমি কিছু একটা এমন কিছু একটা করতে চাই, স্ট্রেস কম থাকবে, আমি ফ্যামিলি টাইম বেশি দিব, প্লাস আমার মেয়ে যেন বলতে পারে যে আই এম প্রাউড অফ মাই ড্যাডি। তো এতে কী করা যায়, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব কী কী করা যায়। তো তার মধ্যে আমি বেছে নিলাম হচ্ছে গিয়া, আমি ছিলাম সিডনিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ, অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স, অস্ট্রেলিয়ান আর্মি, আর সিডনি রেলে মনে হয় একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তো অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলস পুলিশ আমাকে নক করে বলে কি যে ওকে আমরা তোমাকে হায়ার করবো, তুমি আমাদের সাথে ইয়ে করে আসো। টু উইকস পরে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স আমাকে নক করে, আমার সাথে ক্যারিয়ার কোচ কথা বলে যে তুমি ডিফেন্সে জয়েন করতে চাও, তোমার এই এই রোল আছে, তুমি তোমাকে দিব। পরে আমি চিন্তা করে দেখলাম যে পুলিশটা হচ্ছে টু মাচ পাবলিক ইন্টারাকশন, লাইক আপনি একটা একজন জোরে জোরে কথা বলতেছে, আপনার যে তাকে রাত 2টার সময় থামাইতে হবে। তো আমি ভাবলাম যে না, তো এটা বেশি ইয়ে হয়ে যায় ডিফেন্স ইয়ে। তো সেখান থেকেই ডিফেন্সে ঢোকা, বাট আমার অনুপ্রেরণাটা ছিল হচ্ছে আমার মেয়ে, আমার টোটালি আমার চিন্তাভাবনা, আমার ফিলিং, আমার মেন্টালিটি একটু ডাইভার্ট হয়েছে ও জন্ম হওয়ার পরে।
1: না, অনেক সুন্দর একটি গল্প। তো শ্রোতামণ্ডলী, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এরকম অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক ইনসাইড ইনফরমেশন, ইনসাইড বলতে আমরা যা যা অনুভূতি, আমাদের সকলের অনুভূতি আমরা শেয়ার করব। তো শেয়ারের আজকে আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি 90সের বিভিন্ন গান দিয়ে। আমাদের আপনারা জানলে অবাক হবেন, সোহান ভাই কিন্তু অনেক সুন্দর গান গান, আমরা তার গানও অবশ্যই শুনব। বাট তার আগে আয়ুব বাচ্চু এবং জেমসকে নিয়ে আমরা সাজিয়েছি, 90সের দুই বাংলাদেশের বিখ্যাত পপ তারকা, একজন আনফর্চুনেটলি আমাদের মাঝে আর নেই। তো সেই আয়ুব বাচ্চুর একটি গান দিয়ে আমরা ফিরে আসছি, সঙ্গেই থাকুন।

0: গানটির পরে আমরা ফিরে আসলাম আমাদের আড্ডায়। তা আমরা কথা বলছিলাম আর্মি বা আর্মি এবং এয়ারফোর্সের দুজন সদস্যের সাথে, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরামায় দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। তো হাসির শেষে নীরবতার কোনো মুহূর্তকে আপনার হয়েছিল নাকি? সোহানবাইয়ের কাছে চলে যাচ্ছি, যখন আপনি প্রথম ঢুকলেন বা কাপু কয়।
1: ও সেটা, হ্যাঁ, হাসির শেষে নীরবতা সবসময় ছিল। নিউ সাউথ ওয়েলস সিডনি থেকে আমাকে একটা বাস পিক করছে, অনেকগুলা রিক্রুট যারা ছিল, তো স্যুট টাই পরে সেরকম করে মেয়েকে কোলে নিয়ে ছবি টবি তুললাম, একটা সার্টিফিকেট দিল আমাকে,
0: তো এনলিস্টমেন্ট ডেট,
1: এনলিস্টমেন্ট ডেট, এক্স্যাক্টলি। তো পরে বাসে চলে আসলাম, তো বাসের মধ্যে একটা কর্পোরাল ছিল, তো হি ওয়াজ নাইস, ছেলেমেয়েরা ওখানে সব এজের ছেলেমেয়েরাই ছিল, তো কথা বলতেছে, ইয়ে করতেছে, সুন অ্যাজ ওই কাপুকা ইয়ে গেটটা ক্রস করে স্টপ করলাম, আমাদেরকে নামতে বললো, সাথে সাথে আউট অফ নো এয়ার পিপল স্টার্ট ইয়েলিং, চিল্লা চিল্লি, এই তোমরা নামো, এই কেউ ডান হাতে কিছু নিবে না, বাম হাতে লাগেজ নিবে, আমার বিশাল বড় লাগেজ সুটকেস, এভরিথিং, ঘাসের উপর কেউ পারবে না, সব গালাগালি করে, তার এফ এফ ওয়ার্ড, তো কন্টিনিউস, কি ব্যাপার, কোথায় আসলাম, মানে একটা মারামারি বা একটা ইয়ে লাগলে। এনিওয়াইজ, তো নীরবতার ব্যাপারটা ছিল সেইটা, তো তখন বুঝলাম এটাই হচ্ছে ওখানকার এনভায়রনমেন্ট, ওখানে থাকবে প্রচণ্ড রুড হবে আপনার সাথে, প্রচণ্ড হার্ড ওয়ার্ক করাবে, খাটনি দিবে, পানিশমেন্ট দিবে, সব দিবে, ফার্স্ট থ্রি মান্থস, ইটস এ বেসিক সোলজার ট্রেনিং, এটা আমাদের সবার নিতে হয়, রাসেল ভাই আপনি নিশ্চিত তো, তাই না? তো তারপরে হচ্ছে আপনি যে জব করবেন সেটা। এনিওয়েজ, তো ওদিন আমি চিন্তা করতেছি কোন জগতে এসে পড়লাম, এটা কোথায় আসলাম, তো আমি বারবার আমার মেয়ের কথা আমার খালি মনে পড়ে, আমার মেয়ের বয়স তখন 11 মাস, এগারো মাসের মেয়ে, আমি ওকে রেখে গেছি, ওর কথা বারবার মনে পড়ে, তারপরে ওর মা আবার একা সিডনিতে ইয়েতে, তো এই তো পরে অনেক গালাগালি, এত লেকচার দিল যে এখানে কোনো বাইরের রুলস চলবে না, এটা না সেটা না, তো তোমরা ইয়ে করো, তো ওর পরে মনে হয় যে কোথায় ছিলাম আর কোথায় আসলাম, কালকেও মানে ঘুম থেকে উঠতাম ইচ্ছা মতো বা উইকেন্ডে ইয়ে করতাম, তো এনিওয়েজ ওখানে অনেক গালাগালি, চিল্লাচিল্লি বা অনেক টাফ, বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি ভুল ধারণা দিতে চাই না কাউকে, তাসিন ভাই আপনি ভালো করেই জানেন, রাসেল ভাইও জানে, এটা হচ্ছে কি ওদের স্ট্রাকচারটা, প্রোগ্রামটা বিল্ড করা এইভাবে, কারণ ওরা, আমি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে যেটা বলে, আমি যখন এখন মাঝে মাঝে ট্রেন করি, আমাকে বলা হয় যে তুমি এক্সট্রা রুড হবা, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ফার্স্টে রুড হয় ওদেরকে, ওদের কনফিডেন্টটা ব্রেক করে, ব্রেক করে ওদেরকে ইমোশনাল ব্রেকডাউন করে দেয়, তারপরে কনফিডেন্ট বিল্ড করে, যেন ওরা একটা যুদ্ধের মধ্যে বা মানে যে কোনো ওই ধরনের সিচুয়েশান অ্যাডাপ্ট করতে পারে। তো মজার কথা, আমি আমার এন্টায়ার লাইফে, আমি আমার এজটা বলবো না, বাট আমার ছোটোবেলা হইতে আমার নিচে এবং আশেপাশে অথবা বাংলাদেশে ঢাকায় তো গেলে বাইরে গেলে অনেক গালাগালি শুনেন, আপনারা জানেন, আমি এত গালাগালি জীবনে শুনি নাই, আমি ওইখানে আমাকে দেওয়া বা মানুষকে দিতেছে ওই থ্রি মান্থসে আমি এত গালাগালি একসাথে শুনছি, আমার মনে হয় না যে আগামী 30 বছর আমি ওইরকম গালাগালি শিখবো।
0: আচ্ছা, তা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, খুবই একটা মানে অলমোস্ট ভেরি ভেরি সিমিলার অভিজ্ঞতা আমার আমার আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি কাপুকায় ঢুকি, সেম বাসে করে গেলাম, আমারও সেম, আমার কাপুকার এক্সপিরিয়েন্স ওয়াজ সেম, সবার যা হয় সেম, সিডনি থেকে বাসে করে যাব, বাসে করে গিয়ে মাঝখানে এক জায়গায় আরও ক্যানবেটার থেকে রিক্রুটরা বা আমাদের রিক্রুট ঢুকবে, তারপরে কাপুকা যাওয়ার সাথে সাথেই একদম পরিবর্তন, চিৎকার চেঁচামেচি শুরু। আমার ক্ষেত্রে ব্যতিক্রম যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যেহেতু বাংলাদেশ আর্মিতে অলরেডি ট্রেন করে এসেছিলাম, তো আমি আসলে এই যে গালিগালাজের পার্টটা আমি এনজয় করছিলাম, আমি আই হ্যাভ ডান ইট, আমি জানি ট্রেনিং একাডেমিতে ঢোকার পরে কি হবে, বাংলাদেশে তো আরো খারাপ হয়, বাংলাদেশে আরো ফিজিক্যালি
1: ফিজিক্যালি শুরু হয়, গায়ে হাত দিবে না আপনার,
0: না বাংলাদেশেও গায়ে হাত দিবে না, বাট বাংলাদেশে আপনার ধরেন এই যে বলেন বাম হাতে ব্যাগ,
2: পানিশমেন্ট থাকে ভাই,
0: বাংলাদেশে ওই যে পানিশমেন্ট থাক চলতে থাকতো,
1: পানিশমেন্ট মানে অ্যাসল্ট করতো না,
0: তো অ্যাসল্ট করতো না, বাংলাদেশেও অ্যাসল্ট নিষিদ্ধ, এখানেও করবে না, বাট ওই যে বাংলাদেশে ব্যাগ নিয়ে ঢোকার পরেই ধরেন পুশ আপ শুরু হয়ে যায়, যেটা আপনার কাপুকায় হবে না বা স্টার্টিং এই হবে না, তো পুশ আপ ফ্রন্ট রোল থেকে শুরু করে সব হতো।
1: আচ্ছা,
0: আমি যেই কারণে কাপুকাটা খুব এনজয় করেছি, কারণ আমি জানি কি হবে, তা আমি আমার আশেপাশের মানুষদের চেহারা দেখতাম এবং ওদের যে অবাক, ওই যে নীরবতা,
1: কোথায় এসে পড়লাম,
0: এই নীরবতাটা
1: করুণ চেহারা,
2: এটা হাসতে দেখার থেকে নীরবতা ছিল,
1: করুণ চেহারা,
0: এই করুণ চেহারাটা আমি সত্যি কথা এনজয় করতাম, কারণ আমার তো বাংলাদেশ থেকে ট্রেনিং করা আছে, আমি জানি কি হচ্ছে, কেন হচ্ছে সবই আমি জানি, আই এনজয়ড কাপুকা। তাই আমাকে যখন কেউ যে সিনিয়ররা জিজ্ঞেস করে যে তোমার কাপুকা কেমন ছিল, আমি বলি খুব মজা লাগছে, বিকজ আমি তো জানি,
1: আপনি জানেন এটা স্ট্রাকচারটা এরকম, এটা যারা জানে, আমি অ্যাকচুয়ালি কিছুই জানতাম না,
0: না যারা প্রথম যায়
1: ইট ওয়াজ ইয়ে করতাম যে ওয়াই আই এম হিয়ার, আমি এখানে কি করতেছি,
0: ইট ওয়াজ ভেরি হার্ড টু টেক টু স্টার্ট উইথ,
1: বাট ওইটার পরে আবার 3 মাস পরে আমাকে আমার যে ইয়ে বলছিল যে কমান্ডার বলছিল যে সোহান এখানকার লাইফ আর অ্যাকচুয়াল আর্মি জব লাইফ টোটালি ডিফারেন্ট, ওখানে তোমাকে হিউম্যানের মতো ট্রিট করবে, তোমার সাথে নাইসলি কথা বলবে, এ করে না আসলে সত্যি কথা এখন রিয়েলাইজ করি
0: ডেফিনেটলি। তো রাসেল ভাইয়ের কাছে চলে যাব। তো রাসেল ভাই, আপনারা যেহেতু আমি আর সোহান ভাই দুজনই তো কাপোকা বলতে আর্মির কথা বলছি, আমাদের অভিজ্ঞতা আপনি শুনলেন, সেখান থেকে এয়ারফোর্সের কি বেসিক কোনো ডিফারেন্স আছে?
2: না না, ট্রেনিং ইনিশিয়াল ট্রেনিং ওয়াইজ কোনো বেসিক কোনো ডিফারেন্স নাই ভাই। আপনারা যেভাবে ট্রিট হচ্ছেন এক্স্যাক্টলি, রিক্রুটমেন্ট আমরা যখন হয়েছি এক্স্যাক্টলি সেম ওয়েতে।
0: আচ্ছা আচ্ছা।
2: আমাদের বাস থেকে গেটের থেকে শুরু হয় ইয়েলিং, এন্ড দেন ইয়েলিং গোস থ্রু আমাদের ফুল ট্রেনিং। তো ট্রেনিং যেদিন শেষ হয় সেদিন সারপ্রাইজ ছিলাম যে আমার ইনস্ট্রাক্টর যারা ছিল দে ওয়ার সো নাইস টু মি, সো সো নাইস, কারণ আমার গ্র্যাজুয়েশন দিন আমার মিসেস বা আমার ফ্যামিলি থেকেও জানি।
0: আচ্ছা,
2: সো দে ওয়ার সিটিং নেক্সট টু মি, সো আমি
0: আসলে একা ফিল
2: না, আবেগ আবেগ কোনো মানে মুহূর্ত ছিল আমার জন্য এটা।
0: আমি
2: দিস গাইস আর ইলিং টু মি ফর লাস্ট 3 মান্থস এন্ড দে আর ডুইং ডিনার এন্ড দেন দে চিফ অফ এয়ার ফোর্স কেম এন্ড হি কাম অ্যান্ড সিট ডাউন উইথ মি বিকজ আই হ্যাভ নো ফ্যামিলি উইথ মি।
0: ওয়াও, হোয়াট আ।
1: আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে রাসেল ভাইয়ের কাছে, কুইকলি শেয়ার।
0: আচ্ছা রাসেল ভাই, বলেন
1: ডিফারেন্সের মধ্যে আপনি জানেন যে আপনি এয়ার ফোর্স আর আর্মি, হ্যাঁ, গ্রিন একটা হচ্ছে, গ্রিন একটা হচ্ছে ব্লু,
2: ব্লু।
1: তো এই গ্রিন আর ব্লুর মধ্যে মানে গ্রিনরা ব্লুকে পছন্দ করে না, মানে মানে
2: পছন্দ না,
1: মানে আন্ডারএস্টিমেট করে,
2: আন্ডারএস্টিমেট বলবো না,
1: আবার এই দুষ্টামিটা কেন হয়,
2: দুষ্টামিটা হয় ওরা,
1: যেমন আর্মিরা বলে আপনাদেরকে নাকি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়ায় সোফার মধ্যে
2: কোম্পানি,
1: আর আমাদেরকে প্রপার ইয়েতে ফিল্ডের এনভায়রনমেন্টে
2: চাই। আপনি যদি চিন্তা করেন, আর্মি বিল্ড ফর ফিল্ড, ওয়াইল এয়ার ফোর্স বিল্ড ফর ট্রেড, so if we don't have enough rest, if we don't have
1: এদিকে আপনার প্রপার আর্মি ফিলিং টা পেলেন না,
2: না আমরা তো আর্মি ফিলিং দরকার নেই ভাই, আমরা তো প্লেন টা আকাশে ফ্লাই করতে হবে, আমার যদি এনাফ রেস্ট না হয়,
1: হ্যাঁ
2: আমার ফিল্ড, আমার সোলজার তো আমার ট্রুপ যারা আছে সো ফিল্ডে গিয়ে যুদ্ধ করবে না।
1: আপনি যুদ্ধ ফ্লাই তো করলেন, প্লেনে তো সবাই কম বেশি ওঠে, কিন্তু আপনি ফ্লাই করে ওইটার মধ্যে কি মজা, কিন্তু আপনি যখন ফিল্ডে নিচে একটা একটা FAD-8 নিয়ে আপনি যাবেন ফায়ার করতে করতে
2: করতে করতে আগাবে, তা না ভাই, আমরা যখন ফিল্ডে যাই উই ডু দ্য সেম থিং। আপনার রিয়েল ওয়ার জোন যেটা, রিয়েল ওয়ার জোন ইজ টোটালি ডিফারেন্ট দেন আপনার এক্সারসাইজ।
1: আচ্ছা, তাহলে আপনাদেরকে এয়ার ফোর্স কে চেয়ার ফোর্স বলে কেন?
2: চেয়ার ফোর্স বলে যখন আমরা এক্সারসাইজ যাই,
1: না আই এম সরি, আমি আপনাকে আন্ডারস্ট্যান্ড করছি না, আমি খুব মানে জেলাস,
2: আপনার এক্সারসাইজ যখন আমরা যাই, ইউ গাইস হ্যাভ 500 পিপল as a troop, there's a paratrooper, there's infantry, so apnar 500 versus we are only 64,
1: okay,
2: so the budget you get for 500 people, the budget you get for 65 people,
1: okay,
2: same budget,
1: the budget er byapar ta na mane erokom
2: alam aise there is a consequence, so amar 500 manush ke khawanor jonno je taka ta ami spend korbo shei taka ta ami 65 er jonno spend kortechi, apnar budget kintu equally divide hocche,
0: তাহলে ওনারা ব্যাপক টাকা পাচ্ছে।
2: হ্যাঁ, না ব্যাপক টাকা পাচ্ছি শুধু সে না, কিন্তু আপনার ধরেন আপনার ইনফ্যান্ট্রি অফিসারের আলাদা রেস্টের দরকার নেই, দে রেস্ট ইন দ্য ট্যাঙ্ক, দ্যাটস হাউ দ্য বিল্ড,
1: ওদের জীবন মরণই তো মানুষ,
2: হ্যাঁ দ্যাটস হাউ দ্য বিল্ড, হ্যাঁ, ওয়্যার দ্য পাইলটস নিড টু হ্যাভ প্রপার রেস্ট টু ফ্লাই দিস $20 million এয়ারক্রাফট।
1: আচ্ছা,
2: ইটস নট অনলি দ্যাট, সো ওয়েন দে ফ্লাই দে গো অ্যান্ড বম্ব বিফোর আর্মি অর নেভি গোস, উই গো অ্যান্ড বম্ব টু ক্লিয়ার দ্য পাথওয়ে বিফোর এনি আদার সার্ভিসেস গোস।
1: আচ্ছা,
2: তো আপনি যদি ওইটা চিন্তা করেন যে আমি যখন একটা পাইলট যাচ্ছে, সে উপর থেকে বোমিং করছে বা আপনি ডিস্ট্রয় করছে যেগুলি, সে কিন্তু আপনার ইনোসেন্ট মানুষগুলো আমার জায়গায় অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিস টিম পিছনে কাজ করছে,
1: হ্যাঁ
2: এমন না যে আমার অ্যানালাইসিস টিম পিছনে কাজ করছে না, টোটাল রিপোর্টটা তাদেরকে দিচ্ছে, দেন দে গো অ্যান্ড বম্ব, উই ডিসাইড।
1: আচ্ছা, আই থিংক আই নো দ্য অ্যানসার, আমি জাস্ট জোক করে বললাম, কারণ এই কনফ্লিক্টটা অনেকেই হয়তো বা জানেন কি ব্যাপার, ডিফেন্স ফোর্স তো আমরা একই ঘরের
0: আর্মি নেভিকে দেখতে পারে না, নেভি এয়ার ফোর্স কে দেখতে পারে না, এরকম একটা
1: তাসিন ভাই আমি আপনাকে বলি, ইয়েতে বলে যে যেমন দুবাই মানে ওভারসিজে যখন আমরা ডিপ্লয়মেন্টে যাই, যেমন আর্মি যারা যাবে তারা যাবে প্রপারলি, যেমন আমার কিছু কলিগ মালয়েশিয়াতে গেছে কয়েকদিন আগে, ওরা মালয়েশিয়ার জঙ্গলে যাবে ট্রেন করবে এটা করবে, সেখানে যদি এয়ারফোর্স মেম্বার যায় তাকে রাখবে 5 স্টার হোটেলে,
2: সেখানে
1: বাংলাদেশ ক্রিকেট টিম কি করে মনে আছে, ওই যে ওরা ওভারসিজে প্লে করতে যায়, যা আসার সময় লাগেজ পর লাগেজ শপিং করে নিয়ে আসে, এয়ারফোর্স নাকি দায়ী করে?
0: আপনাদের জন্য এই খুনসুটিটা যেকোনো ঠিক একটা সংসারে তিন ভাই বোনের মধ্যে যেরকম থাকে, এই একই খুনসুটি এয়ারফোর্স এর নেভি এবং আর্মির মধ্যে থাকবেই এবং আছেই। এটা নিয়ে যারা কেউ যদি কারো বাচ্চাদেরকে পাঠানোর কথা চিন্তা করবেন, ভয় পেন না, সকল সকল সকল বাহিনী কষ্ট করে, সকল বাহিনী দেশের জন্য কাজ করে। এখন রাসেল ভাইকে উৎসর্গ করে একটি গান আয়ুব বাচ্চুর, উড়াল দেব আকাশে।

0: আসলে শ্রোতা মন্ডলী, আড্ডা এত জমে উঠেছে, কোনো গানই আমরা শেষ করতে পারছি না অলরেডি প্রোগ্রামের, আমরা হাফ ওয়েতে চলে এসেছি। যেটা শুরুতে বলছিল আপনারা শুনতে, আমি আইডিটা বলে নিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন ব্রিজবেন বাংলা রেডিওর পক্ষ থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান রেডিও 4EBFM 98.1 থেকে, অথবা যারা রেডিও 4EB.org.au থেকে অস্ট্রেলিয়া এবং সারা বিশ্ব থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্যে। আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত দুজন অ্যাক্টিভ সদস্যের সাথে, সাথে আমিও একজন ADF-এর একজন সদস্য, তো আমরা তিনজন মিলে গল্প করছিলাম। এবং শুরুতে যেটা বলেছিলাম, যখন ট্রেনিং একাডেমিতে শুরুতে যাওয়ার হয়, প্রচণ্ড একটা মানসিক একটা শকের মধ্যে পড়ে যে কোনো ক্যাডেট, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কেউ যদি যেতে চায় দিস ইজ পার্ট অফ ইট, এবং এইটা শকটা ইচ্ছা করেই দেওয়া হয়, মানে ইট ইজ ভেরি সায়েন্টিফিকলি, মানে রিসার্চ করেই করা হয়, সো এটা নিয়ে ভয়ের কিছু নেই, বা এটা খারাপও কিছু না, যাতে তাদেরকে তাদের ব্রেনটাকে আর্মি বা ডিফেন্স ওয়েতে প্রপারলি ট্রেন করা যায়। তো রাসেল ভাই, আপনি যখন আপনি শুরুতে বলছিলেন ডিপ্লয়মেন্টের কথা, তো অবশ্যই আমরা যেহেতু করছি এবং কারো কারো এখান থেকে হয়তো এই প্রোগ্রাম শুনে হয়তো কোনো নেক্সট জেনারেশন যেতেও চাবে বা কেউ যদি যেতে চায়,
1: হ্যাঁ,
0: তো ডিপ্লয়মেন্টের কথা আপনি যেটা বলছিলেন,
1: ডিপ্লয়মেন্ট বলতে আপনার ওভারসিজ ডিপ্লয়মেন্ট, আমাদের এয়ারফোর্সে বেসিক্যালি অনেকগুলো ডিপ্লয়মেন্ট হয়। আমি জানি না যে আর্মি বা নেভি গোস সেম ডিপ্লয়মেন্ট, বাট আর্মির অপরচুনিটি একটু কম, যেহেতু আমরা কম্বাইন্ড ফোর্সে এখন ওইভাবে ডিপ্লয়েড হচ্ছি না। এয়ারফোর্স স্টিল গোস ডিফারেন্ট কান্ট্রিজ, বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি ডিপ্লয়মেন্ট চান বা আপনি অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করতে চান, ইউ আর রিপ্রেজেন্টিং অস্ট্রেলিয়া, that's giving so much proud, rather than apni dhoron apni suppose ekhane ekta gari kore jacchen, you had a car crash and you died, the do you get that much respect? If you die in overseas, you get way more than respect, so that's my concept.
0: হ্যাঁ, সেটা আপনার হতে পারে।
1: আমি যদি চিন্তা করি যে আমি overseas যাই, I'm in a war zone, আমি অনেক respect নিয়ে ফেরত আসছি। আমরা যখন ইউনিফর্মটা পরি, স্পেশালি বাংলাদেশিরা, উই ওয়ার দিস ইউনিফর্ম উইথ প্রাইড।
0: না, ডেফিনেটলি, অবশ্যই।
1: আমার ডিফেন্সে জয়েন করার মেন একটা উদ্দেশ্য ছিল এটা ভাই। আমি যখন আসি, আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করি, আমি শেষ করছি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে, সো আমি যখন টেলার স্টোরে জয়েন করি মেলবোর্নে, দে ট্রিট মি লাইক এ শিরাস, সত্যি কথা, সেটা খারাপ কথা বলতে, আমার এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বাট আপনার খুবই খারাপভাবে তারা ট্রিট করছে আমাদেরকে। সো আমি শুনছি যে উই দে কল আস ব্লাড ইন্ডিয়ান, ইভেন দো উই আর নট
0: আপনি ধরেন 2006 সালে ঢুকলেন, সোহান ভাই 2020 সালে, আমি রিজার্ভিস্ট হিসেবে ঢুকেছি 2022 সালে। তো 2006 থেকে তো এখন তো অনেক আছে বা বেড়েছে, আপনি রেশিওটা কিভাবে দেখছেন বা আপনার অভিজ্ঞতা থেকে?
2: রেশিওটা খুবই কম,
1: অনেক কম ভাই। আপনারা সবাই আসতে চায় না, মনে করে হয়তো রিক্স আছে এই জবটাতে, বা অথবা সুযোগ সুবিধা, অথবা বিভিন্ন স্টেট মুভ করতে হয়। আমাদের প্রতি 3 বছর পোস্টিং হয়, তো আমরা যখন একটা স্টেট থেকে স্টেট মুভ করি, উই হ্যাভ লুজ এভরিথিং। সো আমরা যে ফ্রেন্ড সার্কেল তৈরি করছি, আমরা যে কমিউনিটি বেস তৈরি করছি, অথবা আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে নতুন একটা অজি ফ্রেন্ড সার্কেলে তৈরি হচ্ছে, এই ফ্রেন্ড সার্কেলটার বন্ডিংটা নষ্ট হয়ে যায়।
0: আমি আপনার সাথে এই ব্যাপারটাতে দ্বিমত পোষণ করব, বাট তার আগে আমি সোহান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি রাসেল ভাই যেই সকল পয়েন্ট বললেন যে কেন এখনো রেশিওটা কম, সেই ব্যাপারে আপনার কি মতামত?
2: রেশিওটা অনেক কম, ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশিরা স্টাডি ফিনিশ করে সবাই কম বেশি স্টাডি করে অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ নিয়েছে, বাট মোস্টলি আমাদের অনেক বাংলাদেশি জানে না হাউ ইট ওয়ার্কস। ইভেন আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি 2020 পর্যন্ত অ্যাপ্লাই করা পর্যন্ত সাডেনলি একদিন সিকে অ্যাড আসছে যে জয়েন অস্ট্রেলিয়ান আর্মি, মেক এ ডিফেন্স ক্যারিয়ার, সো অলরাইট লেটস গিভ ইট এ ট্রাই। সো এনিওয়েজ, তো ফার্স্ট অফ অল জানে না অনেকে এবং ভাবি যে এটা, হ্যাঁ অবশ্যই অনেকগুলো প্রসেসের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যেতে হয়, অনেক ধরনের টেস্ট, প্রবলি স্টেপ বাই স্টেপ, আমি লাস্ট টাইম কাউন্ট করেছিলাম 6টা না 7টা ডিফারেন্ট অ্যাপটিটিউড কম্পিউটার টেস্ট, আপনার সাইকোলজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ফেস টু ফেস ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, মেডিকেলের আবার কয়েক ধরনের আছে, এক্সটার্নাল মেডিকেল, ইন্টারনাল মেডিকেল। তো এনিওয়েজ, তো এগুলো সব, এগুলা অনেকে ভয় পাচ্ছে যে পায় যে আমি হয়তো বা এতগুলো পার হতে পারবো না, বাট যদি সঠিক মনে এতে ও আচ্ছা আমি বাংলাদেশে কেন আসছে না, তো তারা চিন্তা করতেছে স্টাডি করার পরে একটা কর্পোরেট জব অথবা সেলসের জবে সে করতেছে, মোটামুটি ভালো টাকা পাইতেছে। ফার্স্ট অফ অল আর্মির ইনিশিয়াল আপনি যখন ঢুকবেন স্যালারিটা খুবই কম, মানে এত কম, আমি আপনাকে বলবো আপনার যদি মনে করেন যে না এই স্যালারিতে আমার হবে না, আমি এত টাকা দিয়ে পড়ালেখা করছি, আমার ফ্যামিলি আছে, তো আমি জয়েন করবো না, কিন্তু আপনার কিন্তু ঢোকার পরে যখন ট্রেনিং পিরিয়ডটা শেষ হবে তখন একটা ইনক্রিজ হবে, তারপর আপনি অ্যাজ ইউ গো প্রমোশন যখন হবে ওইটাতে ইনক্রিজ হবে। দ্য বেস্ট থিং অ্যাবাউট ইট, অনেক আলাদা গভর্নমেন্ট ফ্যাসিলিটিস আছে, ওইটাতে পরে আসবো। তো আর সেকেন্ড অফ অল আমি জানি না, আমরা বাঙালিরা মনে হয় খুব আরাম প্রিয় কাইন্ড অফ, মানে এই কষ্টের এটা যাবো না। আমি আমিও যদি আমি জানি না, আমি 5 বছর আগে হলে 6 বছর আগে হলে আমি হয়তো বলতাম না ভাই আর্মিতে আমি যাব না, ডিফেন্স আমার জন্য না, তো এই জন্য যেতে যাচ্ছে না। আমি কেন বলতেছি আরাম প্রিয়, আমি প্রায় 1.5 বছর আগে আমি মাইসেলফ সুলতান ভাই নামে একটা অস্ট্রেলিয়ান আর্মিতে আছে, সে এখন মেলবোর্নে সিডনিতে পোস্টিং, নওশাদ ভাই আছে ইয়েতে টাউন্সভিলে ডাউইনে আছে না, তো এনিওয়েজ আমার কাছে হঠাৎ মানে আমরা চিন্তা করলাম যে আমি বাংলাদেশি ছেলে মানুষদেরকে যারা পিআর বা সিটিজেন তাদেরকে আমরা এনকারেজ করি ডিফেন্সে ঢোকানোর জন্য। তো এরকম করে আমরা একটা ফেসবুক একটা গ্রুপ পেজ করলাম খুবই নিজেদের মধ্যে, অনলি বাংলাদেশি যারা ঢুকবে এবং তাদেরকে আমরা অ্যাসিস্ট করবো যে কীভাবে অ্যাপ্লাই করে। আপনি ট্রাস্ট মি, আউট অফ 3 পিপল একজন জয়েন করছে অলরেডি ডিফেন্সে, সে মনে হয় এখন ক্যানবেরাতে পোস্টিং আছে, সেও এয়ারফোর্সে। এনিওয়েজ আর দুজনকে আমি অযথাই তাদের প্রতি সপ্তাহে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ফোন করে তাদের গাইড করতাম, এ করতাম। সে ভাইটা বলতেছে যে ভাই বেতন কম দিবে আমাকে, হ্যাঁ, বাট আমি তারপর আমি যেতে চাই, তারপর বলে ভাই মানে ফ্যামিলি থেকে দূরে। আমি বলি ভাই আপনি আগে ডিসাইড করেন আপনি যাবেন কি না, বলে কি যে বাচ্চাদের নিয়ে 3 মাস দূরে থাকবো। তারপরে সে এনিওয়েজ সেই ভাইটার প্রতি আমি এত সময় দিচ্ছি তার পিছনে, এত ইয়ে করছে, সে আমাকে বোঝায় সে ইন্টারেস্টেড, খুবই ইন্টারেস্টেড, বাট পরে আর জয়েন করলো না। তারপরে আরেকটা বাংলাদেশি ছেলে ছিল, সে ইন্টারভিউতে গেছে, যাওয়ার পরে তারপরে তার মনে হলো না আমি যাব না। বাট এনিওয়েজ হয়তো বা আরাম প্রিয় অথবা তারা ভাবতেছে যে আমি ফ্যামিলির কাছ থেকে দূরে যাব না বা টাকা কম অথবা ইয়ে, তো সেই জন্য ইয়েতে আসতেন। আর বাট আমার মনে হয় মেজর মানে বিগ ইস্যুটা হচ্ছে গিয়ে ল্যাক অফ নলেজ।
0: আমি আপনার সাথে এই ব্যাপারে একমত পোষণ করছি যে ল্যাক অফ নলেজ, যেটা রাসেল ভাই বলছিলেন যে আমি দ্বিমত পোষণ করেছিলাম, যে আমার মনে হয় বাংলাদেশিরা এখানে যারা থাকে ম্যাক্সিমামই জানে না,
1: সেটা জানে না বলতে একটু ভুল হয় ভাই, কারণ আমি আমি যখন মেলবোর্নে ফার্স্টে ঢুকি আমার পরপরে মেলবোর্ন থেকে 4 জন ভাই এসছে, দে ফলোড মি,
0: সেটা আমি মানি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ল্যাক অফ নলেজ মানে যে প্রসেসটা, 6টা টেস্ট, সেই প্রসেসটা কিন্তু যত 6টা টেস্ট হলেও ইটস মানে বাংলাদেশে কিন্তু আর্মি একটা খুবই খুবই কঠিন জব, মানে বাংলাদেশে 10,000 অ্যাপ্লিকেন্টের থেকে একজন সিলেক্ট হয়।
1: এখানে রেশিওটা এরকমই ভাই,
0: এখানে রেশিওটা অত খারাপ না,
1: অত খারাপ না বলতে আপনি
0: 50-50:1 কিন্তু বাঙালিদের, তার মানে কি বাঙালিদের মেন্টালিটিতে ইউনিফর্ম পরা কিন্তু একটা বিগ থিং, সেই একই বাঙালিদের কাছে কিন্তু অস্ট্রেলিয়াতে ইউনিফর্ম পরাটা ইজ নট আ বিগ থিং, রাইট? আমি সেই ডিফারেন্সেসটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, উইচ ইজ আই থিঙ্ক ল্যাক অফ নলেজ।
2: মানে অবভিয়াসলি আমি নিজে
0: টেস্ট হলেও 6টা টেস্ট কিন্তু আমি আমরা 3 জন এখানে পাশ করেছি এবং প্র্যাকটিক্যালি ফার্স্ট গোতেই পাশ করেছি, উইচ ইজ দ্যাট মিন্স ইটস নট দ্যাট হার্ড, রাইট? সো আমার মনে হয় ল্যাক অফ নলেজ এবং আরামপ্রিয় তো আছেই।
2: আমি আমার নিজেকে দিয়ে বলতেছি আসল ভাই আমি কিছুই জানতাম না, আমি অন্ধকারে হাতে হাতে একটা টেস্ট দিছি, আমি জাস্ট অ্যাপ্লাই করছি, আমাকে বলছে যে তুমি কি অনলাইনে টেস্টটা করতে অ্যাপটিটিউড টেস্ট করতে চাও না, আই উইল গিভ ইট এ ট্রাই, কি উল্টা পাল্টা প্রশ্ন বা জব নিউমেরিক্যাল অনেকে, আমি সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন রয়েছে, আমি কিছু আমি আন্দাজে কমপ্লিট করছি, আমি সময় শেষ করতে পারিনি। আমাকে পরে ফোন বলে তুমি 45 জবস ওপেন করছো তোমার জন্য, এখন আর্মি থেকে এই কয়টা জব, এয়ারফোর্স থেকে এই কয়টা জব, নেভি থেকে এই কয়টা জব, পরে চিন্তা এবার তুমি ডিসাইড করো কোনটা কোনটা নিবা। তো এরপরের ইন্টারভিউ ছিল মনে হয় একটা মেডিকেল, তারপরে ফেস টু ফেস গেছি, হয়ে গেছে, আমি ভাবছি ও নেক্সট টাইম মনে হয় পারবো না, করতে করতে ফিজিক্যাল টেস্টটা লাস্টে খুব বড় ছিল, আমি রানিংয়ে ওই যে রানিং তো না এটাকে বলে যে
0: বিপ টেস্ট
2: এইটা হার্ড, ইটস হার্ডার দ্যান রানিং,
0: কারণ বিপ টেস্ট যে নতুন, তো ইটস আ ডিফারেন্ট থিং,
2: টোটালি ডিফারেন্ট থিং,
1: ওইটা করতে
2: হবে।
0: না না না, আই এম নট সেইং ইউ ডিডেন্ট, আই এম সেইং বিপ টেস্ট হচ্ছে নরমাল রানিং, যারা কেউই দৌড়াবে, আমিও প্রথমবারই দিয়েছিলাম, ইট ওয়াজ ভেরি নিউ টু মি, কারণ বাংলাদেশ আর্মিতে বিপ টেস্ট নাই,
2: বিপ টেস্ট নাই, অনেক হার্ড, তো ওইটা আমি খুব ওয়ারিড ছিলাম। তারপরে কয়েকদিন প্র্যাকটিস করছি, ইয়ে করছি, হয়ে গেছে আস্তে আস্তে। তো তারপর আবার ওই যে ব্যাট এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে, মানে ওগুলো আমি কখনো জানতাম না, কেউ আমাকে আগে থেকে অ্যাওয়ার করে নাই তুমি যাওয়ার পরে এটা হবে ওইটা হবে। আবার যে এখন যে সুফলগুলো পাইতেছি বা আরও যে সাথে ভালো যেগুলো এগুলো আমি জানতাম না। রাজলাভা বলতেছে এই জন্য ল্যাক অফ নলেজ, আমার যদি পাশে কোনো ফ্রেন্ডস থাকতো, এখন আমি অনেক ডিফেন্সের ইয়ে ভাইদেরকে চিনি,
0: শ্রোতাবন্ধনী যা শুধু বলতে চাই যে অবশ্যই আমাদের আমাদের যদি বাংলাদেশের এখন প্রায় আমার ধারণা বাংলাদেশি প্রায় 100 মতন মানুষ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে আছে, অ্যাক্টিভলি আছে, তো আপনি যদি জানতে চান বা আপনার সন্তানের জন্য জানতে চান আশেপাশে একটু খোঁজ নেন, আমরা তো এখানে আছি, আমরা যারা যারা আছি সোহান ভাই গাইড করবে বা রাসেল ভাই গাইড করতে পারে, আমি গাইড করতে পারি, বা আমাদের যদি নাও চিনেন আপনার আশেপাশে একটু যদি খোঁজ করেন জানতে পারবেন। স্যালারি ওয়াইজ যেটা সোহান ভাই বলছিলেন শুরুর দিকে যদি কম হয় এটা ইটস গেট সাবসিডাইজ বাই ডিফারেন্ট ফ্যাসিলিটিস, যেটা বাংলাদেশেও যেমন হয় এখানে ফুল টাইমারদের জন্য যথেষ্ট ফ্যাসিলিটেটেড করা হয়। সো অবশ্যই কারো যদি ইন্টারেস্ট থাকে
1: আমি একটু অ্যাড করব, এয়ারফোর্স পে গ্রেডটা কিন্তু হাই অন্যান্য সার্ভিস থেকে,
2: এই জন্যই আমরা বলি যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ট্যাক্স পেয়ারদের টাকাটা কোথায় যায়, এয়ারফোর্স কে এক্সট্রা করে ইয়ে করে দেয়া দেয় কি করবো।
0: শ্রোতামন্ডলী আপনারা জানলে অবাক হবেন আমাদের এই যে সোহান ভাই আমাদের মাঝে আছেন, উনি কিন্তু একজন গায়কও বটে, তা আমি সোহান ভাইকে জিজ্ঞেস করবো, সোহান ভাই আমাদের জন্য প্লিজ ইফ ইউ কাইন্ডলি আমাদের সাথে একটা গান যদি শেয়ার করেন, একই সেই নাইনটিজেরই, যেহেতু আজকে নাইনটিজের মিউজিক চলছে, সোহান ভাই যদি একটা প্লিজ আমাদের সাথে একটি গান শেয়ার করেন আপনাদের খালি গলায় বা গিটারের সাথে।
2: যখন যখন আপনি বসলেন গিটারটা নিয়ে আসতে গাড়িতে করে পিছনে করে আমি জানতাম যে করে,
0: থ্যাংক ইউ সো মাচ
2: ভাই। আমি গিটার গান পছন্দ করি, খুবই পছন্দ করি, এ করছে আমি ভালো গান গাই না, তো অন্যরা গায় আমি বাজাই, আমি ট্রাই করে দেখি ভাই, কেউ ইয়ে করেন না, গালাগালি দেন না।

0: আচ্ছা, 80s-এর গান আমি ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে শুনতে শুনতে বড় হয়েছি। রাসেল ভাই, আপনার জেমসের গান পছন্দ না, ইবাচুর গান পছন্দ না? জেমসের গান তাসিন ভাই, একটা জেমসের গান করি
1: প্লিজ।
0: জানি না, অনেকে হয়তো শুনে, অনেক আগের গান, আমার খুব পছন্দের একটা গান, আপনারাও গাবেন?

0: অনেক বড় গান, এত বড় করতে যাচ্ছি না, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।
1: না, অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ গিটারের সাথে আমরা একটি গান শুনে ফেললাম শ্রোতামণ্ডলী, যেটা ব্রিসবেন বাংলা রেডিওতে লাইভ মিউজিক ইউজুয়ালি যখন তখন শোনা যায় না। তো সোহান ভাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আপনারা জানেন আমরা গল্প করছিলাম ADF অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স নিয়ে। তো এখন আমরা যেই টপিকটিতে যেতে চাচ্ছি বা যেই টপিক নিয়ে আপনাদের দুইজনের সাথে এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একজন হাই স্কুল গোয়িং কিড, সে বাংলাদেশি হিসেবে। অবশ্যই আপনি 2006 সালে জয়েন করেছেন, আপনি 20 সালে, অনেক পরিবর্তন হয়েছে, অনেক পজিটিভ পরিবর্তন হয়েছে। তো এখন একটা হাই স্কুলের ছেলে কেন ADF এ জয়েন করবে?
0: মানে কেন যদি বলতে চাই, অবশ্যই তাদের যাদের ইন্টারেস্ট আছে তাদের জয়েন করা উচিত। কারণ আপনার ADF শেষ হওয়ার পরে বা হাই স্কুল শেষ হওয়ার পরে আমরা যখন ইউনিভার্সিটিতে যাই আমাদের হিউজ একটা হেক্স অ্যামাউন্ট পে করতে হয় ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য, দ্যাটস দ্য বিগেস্ট ওয়ান। সো আপনার যখন আপনার পড়াশোনা শেষ করেন ইউ মাইট হ্যাভ $200,000 ডেট ফর হেক্স। সো ওইটা যখন আপনি ডিফেন্স ফোর্সে জয়েন করেন আপনার ডিফেন্স পুরোটা পে করে দেয়, আপনার পড়াশোনাটা পুরোটা ফ্রি হচ্ছে, আপনার ইউনিফর্ম ফ্রি হচ্ছে, অন টপ অফ ইউ আর গেটিং $42,000 ট্যাক্স ফ্রি স্যালারি।
1: সো হোয়াইল ইউ আর ট্রেনিং,
0: হোয়াইল ইউ আর ট্রেনিং, সো আপনার ফার্স্ট ইয়ার আপনি $42,000 পাবেন, সেকেন্ড ইয়ারে $48,000, থার্ড ইয়ারে আপনি $60,000 পাচ্ছেন।
2: আমি বলতেছি এই ব্যাপারে একটা এখানকার সিটিজেন বা গ্রোন আপ যারা মানে সিটিজেনের জন্য পরে তো অ্যাপ্লাই করা যায় হাই স্কুল শেষ করার পরে, আমি বলবো এটা তাদের প্রাইম টাইম, গোল্ডেন টাইম টু জয়েন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স। আমি বলতেছি রাসেল ভাই যেটা বললো যে হেক্স, হেক্সের যে কত টাকা মানে হেক্সে আমি পড়িনি কখনো, বাট অনেক টাকা একটা ডেট জমে যায় ডিফেন্স ফোর্সে। আপনাকে এমন একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা আপনাকে হায়ার করবে, তারা আপনাকে আপনার এভরিডে ইউনিভার্সিটি এক্সপেন্সেস দিবে। আপনাকে আগে বলেন ডিফেন্স ফোর্সে, আমি আজকে সকালে একটু ব্রাউজ করতেছিলাম, more than 300 jobs in Australian Defence Force.
1: 300 type of jobs.
2: 300 types of jobs. Exactly. More than 300 types. এখানে আপনি হ্যান্ডিম্যান আছে, প্লাম্বার আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, IT টেকনিশিয়ান, মানে ই নেম ইট। আপনি শুধু প্রফেশন চুজ করে আপনি একটা লাইক আপনি সায়েন্স বেসড হাই স্কুল কমপ্লিট করলেন, ইয়েতে আপনি চিন্তা করলেন যে ওকে আমি লেটস ডু ইট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ডাটা টেকনিশিয়ান এই টাইপের একটা ইয়েতে জয়েন করি। তারপরে আপনি যদি চান ওটাকে আপনি হায়ার স্টাডি করবেন, আমার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দ্য বেস্ট ইউনিভার্সিটিজ লাইক ইউনো অফ দ্য এভরি স্টেট, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, তারা ওখানে আপনাকে পড়াবে। আপনি অল ইউ গ্যাট ডু ফুল টাইম ক্লাস করবেন, পড়বেন, ডিগ্রি নেবেন, ওরা আপনাকে কম দিবে বাট একটা বেতনও দিবে, আপনার যদি আপনি সিঙ্গেল থাকেন আপনার খাওয়া দাওয়ার খরচ, মানে এভরিথিং ওরা বেয়ার করবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো টাকা পরে পে করতে হবে না। এবং আপনি যদি 5 years স্টাডি করার পর অথবা 2 years জব করার পর ডিসাইড করেন না আই ডোন্ট থিঙ্ক আমার আমি আর্মিতে আর থাকবো না, আপনি সেই কোয়ালিফিকেশানটা সিভিলিয়ান জবে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আমার দুইটা পরিচিত একসাথে কাপুকা মেট, ওরা বের হয়ে গেছে, ওরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছিল, একজন টেলস্ট্রাতে আর একজন যেটি কোথায় আমি জানি না, ওরা 160K দিয়ে জব স্টার্ট করছে ডিফেন্স 6 years কমপ্লিট করার পরে।
1: শ্রোতামণ্ডলী আপনারা তো বুঝতেই পারছেন যে শুধু মানে অবশ্যই দেশপ্রেম তো প্রথম জিনিস বা আর্মি মরালে চললেও আমরা যেটা টিপিক্যাল ধারণা বা ডিফেন্স ফোর্স, আর্মি বলবো না, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে যারা জয়েন করেন তারা কিন্তু শুধুমাত্র যে গায়ে গতরে খাটার চাকরি করবেন তা কিন্তু নয়, যেটা সোহান ভাই এবং সবাই বলছিলেন যে 300 টাইপ অফ জব আছে। তো কেউ যদি ইন্টেলেকচুয়াল লাইনেও কাজ করতে চায় বা ইন্টেলেকচুয়াল লাইনে পড়াশোনা করতে চায় আর্মি করতে করতে, সে আর্মি সরি বারবার আর্মি বলছি নিজে আর্মি দেখে শুধু আর্মি চলে আসছে, তো ADF থেকে যদি করতে চায়, ADF কিন্তু বাচ্চাদেরকে ফ্রি এডুকেশন মানে হচ্ছে অফকোর্স ট্রেনিংয়ের অংশ হিসেবে তারা এডুকেটেড হয়ে মানে প্রপার ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে বের হচ্ছে। তো তার মানে যদি আপনার সন্তানের কিছু হলেও স্কাউটিং বা গার্লস গাইড অথবা যে স্কুল টাইমে যে ক্যাডেট সেই সকলে ইন্টারেস্ট থাকে, তাহলে ডেফিনেটলি এটা কনসিডারেবল একটি অপশন। তবে অবশ্যই ইন্টারেস্টটা থাকাটা ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা আসলে আমরা যতই বলি সবাই হয়ে যায়, বাট এই এই ব্যাপারটাতে অ্যাকচুয়ালি যদি ফিজিক্যাল মানে মনের জোরটা না থাকে তাহলে আসলেই সার্ভাইভ করা কঠিন। তো সোহান ভাইয়ের কাছে আমি এখন চলে যাচ্ছি, তারপরে আমি রাসেল ভাইকে একই প্রশ্নটাই করব। তো আপনার 2020 থেকে 26 ছ বছর, আপনার 2006 সাল থেকে এখন পর্যন্ত 20 বছর, ছয় বছর এবং 20 বছরের মধ্যে সবচেয়ে, সোহান ভাইয়ের কাছে যাচ্ছি যে ট্রেনিংয়ের পরে চাকরির সময় সবচেয়ে রিওয়ার্ডিং টাইম কোনটা ছিল এবং কেন ছিল?
2: সবচেয়ে রিওয়ার্ডিং টাইম রিওয়ার্ডিং তো প্রতিনিয়ত আসতেই থাকে ট্রেনিংয়ের পরে। ফার্স্ট অফ অল লাইক ট্রেনিংয়ের পরে যে হিউম্যানলি ট্রিট করছে আমাকে, এটাই অনেক রিওয়ার্ডিং ছিল আমার জন্য। আমি ব্রিসবেনে আমার ফার্স্ট পোস্টিং হয়েছে, এনোগ্রা গ্যালিপলি ব্যারাক্সে এসেছি, যাই খুব ভয়ে ভয়ে এতে থাকি, মানে পরে দেখি যে ওরা বলে যে মাইট রিল্যাক্স নর্মাল। ইভেন লেফটেন্যান্ট কর্নেল এবং ব্রিগেডিয়ারের সাথে ওই দিন ছবি তুললাম একটা প্রোগ্রামে। তো এনিওয়েজ তারা খুব নাইস, তারাও মানুষ, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাচ্চা আছে, বাট এনিওয়েজ এটা বড় রিওয়ার্ডিং ছিল না। কম বেশি আমি ছোটোখাটো দুই একটা মেডেল পাইছি, রাসেল ভাইয়ের মতন এত না, রাসেল ভাইয়ের ওই যে ইউনিফর্ম পরে একটা ছবি দেখছি,
1: আচ্ছা
2: জায়গা হয় না ভাই, কিছু আমাকে দেন আমি সাথে ধরে রাখবো না। রিসেন্টলি টু উইকস আগে আমার ছেলে এবং মেয়েকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অনার করছে, ওদের দুজনকে দুইটা মেডেল দিচ্ছে।
1: হ্যাঁ,
2: টু উইকস আগে, সেটা হচ্ছে গিয়ে ব্রিগেডার জেনিফার হ্যারিস, এ ফিমেল, সে আজকে ইয়েতে আছে, পার্টে আছে ডিফেন্স মিনিস্টারের সাথে, একটা ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের। এনিওয়েজ তো সে মেডেল দিচ্ছে, তো আই ওয়াজ লাইক রিয়েলি প্রাউড। ছেলে বাসা আসলাম, ছেলে মেয়েদেরকে পিক করলাম, নিয়ে গেলাম, ওরা বারবার বলতেছে ইউ শুড বি প্রাউড অফ ইউর ড্যাডি, ইউ শুড বি প্রাউড অফ ইউর ড্যাডি।
1: আপনি যেই স্বপ্ন নিয়ে বাচ্চাকে 11 মাসের বাচ্চা রেখে গিয়ে গিয়েছিলেন, সেই বাচ্চাগুলো আজকে মেডেল নিয়েছে বা পাচ্ছে, তো সেটা ছিল আপনার কাছে এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের বিষয়? অবশ্যই অবশ্যই, সন্তানদের সন্তানদের চোখে চোখে মুখে যদি বাবা বা এইসব প্রাউড দৃষ্টিটা দেখা যায়, এর উপরে স্যাটিসফ্যাকশন আর কিছু থাকে না। রাসেল ভাই সেম প্রশ্ন।
0: আমার অবশ্যই প্রত্যেকটা মেডেল বা অ্যাচিভমেন্ট প্রাউডের জায়গা, এটার উপরে কোনো কথাই হয় না। আপনার বাচ্চাদের সামনে বলেন, আমার প্যারেন্টস বলেন, আমার বাবার ধারণা ছিল আমি অস্ট্রেলিয়া এসে হয়তো কিছু করবো না, কারণ মানে সে জোর করে পাঠাইছে অস্ট্রেলিয়া, আমি আই ওয়ান্ট টু ডু গো ব্যাক ইন বাংলাদেশ এন্ড ডু মাই ওন বিজনেস, সত্যি কথা যেটা। বাট আমি যখন ইউনিফর্ম পরে আপনার ফার্স্ট ডিপ্লয়েড হয়েছি, হি ওয়াজ টেন্স। আমি যখন আফগানিস্তান থেকে প্রতিদিন বা সপ্তাহে একদিন বাংলাদেশের সাথে কমিউনিকেট করতাম, ফোন দিতাম তাদেরকে, তো হি ওয়াজ অলওয়েজ স্কেয়ার্ড এন্ড বলতো মাঝে দোয়া করছি তো সুস্থভাবে ফেরত যাও। তো আমি যখন প্রথম ফেরত আসি অস্ট্রেলিয়াতে, যখন নামি আপনার ডিপ্লয়মেন্ট শেষ করে, তো ওইটা ইট ওয়াজ এ ইন্টেন্স ডিপ্লয়মেন্ট ফর মি, কারণ আমি নিজেও জানতাম না আমি বেঁচে ফিরবো কিনা। তো যেহেতু আমার আফগানিস্তান প্রপার ফিল্ড ডিপ্লয়মেন্ট ছিল এটা, তো আমি আমি সত্যি কথা বলতে দুই তিনবার আই ওয়াজ ক্লোজ টু ডেথ। তো আমি যখন প্রথম এসে আমার বাচ্চাটাকে কোলে নিছি, তখন আমার ছেলের বয়স মাত্র 2 বছর, তো আমি ওকে একটা কত 18 মাসে দেখে গেছি। তো ইট ওয়াজ জাস্ট রান এন্ড কাম টু মি, সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং,
1: ভেরি রিওয়ার্ডিং,
0: ব্যাক টু মাই ফ্যামিলি এন্ড ইয়া দে ওয়্যার ইন মাই বেস।
1: অবশ্যই সেই প্রাউড মোমেন্টগুলো অবশ্যই, মানে সেই কষ্টের পরে যে আনন্দটা,
2: আপনারই এটা বলবেন।
1: আমারটা আমি আমারটা যদি আমি বলি, ভেরি রিসেন্টলি একটা কথা বলি, যে মানে আমি তো যেহেতু রিজার্ভিস্ট হিসেবে আছি, রিজার্ভিস্টের কারণে তো আমি প্রতিদিন যেতে হয় না। তো ভেরি রিসেন্টলি আমার ছোটো ছেলে আমাকে বলছে, বাবা বাজান তুমি তুমি ফুল টাইম যাও বা তুমি যাচ্ছ না কেন, তুমি প্রতিদিন যাও। আমি বললাম কেন প্রতিদিন যাবো কেন, না গেলে তোমাকে বের করে দিবে, বের করে দিলে তোমাকে তো আমি আর্মি বাবা বলতে পারবো না। এইটাই ছিল আমার কাছে মানে রিসেন্ট পাস্টে একটা বিশাল রিওয়ার্ডের ব্যাপার। মানে আমার আমার বাচ্চারা যে চায় যে তার ছেলে বা মানে সরি তার বাবা আর্মিতে যাচ্ছে বা আর্মিতে কাজ করে, এটা তারা পছন্দ করে, বলতে পছন্দ করে, তো সেটা আমার কাছে একটা বিগ স্যাটিসফ্যাকশন।
2: ডেফিনেটলি ডেফিনেটলি, আসলেই মানে সন্তানদের ইয়েতে লাস্ট অস্ট্রেলিয়া ডেতে আমাকে বলা হয়েছিল লাইক এভরি স্কুলে ওরা বলে প্যারেন্টসরা এসে ইউনিফর্ম পরে যে সবাইকে কিডসদেরকে ইয়ে করে,
1: একইভাবে বাংলাদেশেও যখন ছিলাম, বাংলাদেশে তো অবশ্যই এখানকার যেমন রাস্তাঘাটে তো মানুষজন ওরকম পাত্তা দেয় না, ওয়ারেস বাংলাদেশে তো ইট ওয়াজ ইভেন মোর। বাংলাদেশে যখন অফিসার হিসেবে যেতাম সব জায়গায় আলাদা সম্মান, আলাদা জায়গা, আলাদা টিকেট, ইট ওয়াজ ডেফিনেটলি ভেরি রিওয়ার্ডিং। মানে কষ্ট যেগুলো আমরা করছি বা ডিফেন্স ফোর্স করে, সেই কষ্টের রেজাল্ট কিন্তু কোনো না কোনোভাবে আসে, যেটা একমাত্র এই লাইনে না থাকলে বোঝা যায় না।
0: আমি একটা ছোট ইনসিডেন্ট বলি, ইনসিডেন্ট বলবো না, ঠিক গুড এক্সপিরিয়েন্স। আমি নতুন নতুন চাকরি শুরু করছি, আমার একটা মেডিকেল ইয়া ছিল, টেস্টিং ছিল সিডিতে, তো আমি তখন পোস্টিং সিডনিতে। তো আমি আমার মিসেসকে বললাম যে আমি যে সিডি যাচ্ছি তুমি চলো আমার সাথে, আমি অফিসে গাড়ি নিয়ে যাচ্ছি, তো উই গো টুগেদার। তো আমরা গেলাম, গিয়ে আমি আপনার ওয়েট করতেছি ওয়েটিং রুমে, আমি ওয়ান্ট টু সি দ্য ডক্টর, স্পেশালিস্ট ডক্টর ছিল এটা। তো ওখানে বসে থাকতে থাকতে দেখলাম এক ভদ্র বুড়া বয়স্ক এক মহিলা আসলো, মহিলা এসে হঠাৎ করে আমাকে জড়া ধরছে। So I was surprised. What? Why she is hugging me? She just because I was in uniform.
2: In uniform, yeah.
0: I was in uniform. She said, "Je, tumi, tumra desher jono eto kosto koro raat jege, amader jono shanti ghumate pari Australia te thakte pari. Ei jono tumra hard work koro. I respect you, and that's why I want to hug you." So o jokhon hug korche ami obviously she amar mar boyoshi. I was a bit shocked.
2: তার প্রতি বছর এক বছর পর যে বুশ ফায়ার তো এগুলো লেগেই আছে, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স লাইক কম্বাইন্ড অল অফ দ্য এয়ার ফোর্স নেভি, তারা যে সেই ওই ক্রিটিক্যাল জায়গাগুলোতে যে পিপলদেরকে হেল্প করে, আমার মনে আছে 2022 সালে যখন বাসা বাড়ি ওই যে অনেকে ডুপ্লেক্স বাড়ি নিচতলা কাদা মাটিতে বন্যায় সবই হয়ে গেছে, ওদের প্রত্যেকটা ফার্নিচার আমরা তুলে তুলে কেউ কেউ পারলে ধুয়ে ধুয়ে মানে সুন্দর করে করে দিচ্ছে, এত হেল্প করছি। পিপল আর নেক্সট ডে গেছে খাবার নিয়ে রেডি করে রাখছে, তোমাদের জন্য খাবার বানাইছি, তোমরা এত কষ্ট করো। তো এইসব দুর্যোগময় সময়গুলোতে অস্ট্রেলিয়ান আর্মিরা আছে, এবং আমি বলতে মানে খুবই প্রাউড ফিল করি, অস্ট্রেলিয়ান আর্মি ইজ ওয়ান অফ দ্য ভেরি কোয়ালিফাইড আর্মি ইন দিস ওয়ার্ল্ড। ইভেন আমরা আমেরিকানদের সাথে ট্রেনিং করি অ্যাট দ্য সেম টাইম, এনোগ্রা রাখছে, আরও নিউজিল্যান্ড আর্মি আসে, বাট তারা যেমন ফ্লেক্সিবল তারা সব কিছুর সাথে অ্যাডাপ্ট করতে খুব ইয়ে করে। লাইক আপনি ইউনিফর্মটা খুলে একটা রেস্টুরেন্টে বসে গল্প করতেছেন, ইচ্ছা মতো গল্প করবে, আপনি যেই সময় যে মুহূর্তে ইউনিফর্ম ওয়েপেন ধরবেন আপনি প্রপারলি ইন ওয়ার মোডে চলে যাবেন। তো এনিওয়েজ, তো এরকম ঘটনা ইয়ে হয় আসলে, এরকম ঘটনা আমার মাঝেও মাঝখানে হয়েছে, বাইরে ইউনিফর্ম পরে গেলেই ভয় থাকতে হয়, মানে ইয়ে করে, মানে হয়তো বাসা এসে হ্যান্ডশেক করবে, থ্যাংকস ফর ইয়ার সার্ভিস।
1: বাচ্চারা যদি ইনকারেজ হতে চায় তাহলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আপনারা মনে করেন? যে এই
2: যে বলেন আগে আমার বিশাল
0: ইয়ারটা যখন শেষ করে, ডেফিনেটলি ওদের ম্যাথস এন্ড ফিজিক্স অলরেডি কমপ্লিটেড অথবা কেমিস্ট্রি, কারণ অ্যাপটিটিউড টেস্টে এই কোশ্চেনগুলো অনেক থাকে।
1: আপনি অনেক বড় বড় বয়সে জয়েন করেছেন, আমি অনেক বড় বয়সে জয়েন করেছি, যে কেউই কিন্তু চাইলে
2: বছর পর্যন্ত আপনি জয়েন করার সময়
1: সীমা
2: আচ্ছা রাসেল ভাই, আপনি বলেন, আমার একটা বিশাল একটা মেসেজ আছে বাংলাদেশি কমিউনিটির কাছে রিগার্ডিং ডিফেন্স। না, আমি আমার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশিরা কেন নাই আর বাংলাদেশিতে কি করা উচিত, আমি সেটা বলবো, আপনি আগে বলেন যদি কিছু বলার থাকে।
0: আপনার প্রিপারেশন যার যার ইন্টারেস্ট আছে ডেফিনেটলি তারা অ্যাপটিটিউড টেস্ট ভালো করতে হবে। অ্যাপটিটিউড টেস্ট ভালো না করলে আপনার জন্য জবগুলি ওপেন হয় না। ধরেন আপনি চাইতেছেন আপনি স্পেস ফোর্স অথবা আপনি আইটি বা এআই অ্যানালাইসিস হিসেবে যাবেন, তো এআই অ্যানালাইসিস হিসেবে যাওয়ার জন্য আপনার ম্যাথস খুব ভালো জানতে হয়, উইদাউট ম্যাথস এটা সম্ভব না। তো আপনার অ্যাপটিটিউড টেস্টে যদি ম্যাথস রেজাল্টটা ভালো না হয় সেক্ষেত্রে ওই স্পেসিফিক জবটা আপনার ওপেন
1: থাকবে না।
2: ও হ্যাঁ, বাংলাদেশি যারা আছে অস্ট্রেলিয়াতে যারা আছে তাদের কাছে বলা আছে, বা খুব দুঃখ লাগে একটা জিনিস দেখলে, আমি যেখানে কাজ করি বাংলাদেশি ছাড়া এভরি 10th পিপল একটা নেপালি, এভরি 8th পিপল একটা ইন্ডিয়ান পাঞ্জাবি। আমরা বাংলাদেশিরা খুবই কম অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে। সেখানে মানে ব্যাপারটা এটা না যে পিআর নাই বলে অনেকে পাচ্ছে না বা ইয়ে করে, অনেক সিটিজেন আছে, তারা অনেক ধরনের অড জব করতেছে, কিন্তু আমরা ফার্স্ট অফ অল ল্যাক অফ নলেজ জানে না, আর তারপরে হচ্ছে গিয়ে এনকারেজ করার মতন কেউ নাই।
1: তো এনকারেজ করার মতন কেউ নাই।
2: সেই প্রেক্ষাপট থেকে প্রায় এক বছর আগে আমরা 3-4 ডিফেন্সের ভাই, ইভেন মুন্না ভাই, সবাই মিলে মানে ইয়ে করতাম, যে গাইড করতাম যে কীভাবে করতো। যেমন আমি গাইড পাইনি, আমি ফিল করি আমাকে যদি এরকম হাইলাইটগুলো দেওয়া হতো হয়তো আমি আসতাম না, অথবা খুব আগ্রহ নিয়ে আসতাম, মানে আমি যদি জানতাম এরকমটা। তো আমি চাইবো যে বাংলাদেশিরা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সেস জয়েন করার জন্য আগ্রহী হোক। এটা মানে আমি বলবো যে এটা আপনার কাছ থেকে অল্প কিছু নিবে, হ্যাঁ অবশ্যই এটা নেগেটিভ কিছু দিক আছে, আপনার পোস্টিং হবে। যেমন আমি সিডনিতে ছিলাম অস্ট্রেলিয়াতে ফার্স্ট থেকেই, আমি ব্রিসবেনে ফার্স্ট টাইম এসেছি আমার ডিফেন্স পোস্টিংয়ের জন্য, নাহলে আমি কোনোদিন আসবো ভাবি নাই। তো এনিওয়েজ, তো পোস্টিং থাকবে, তারপর আপনার ফার্স্টে অনেক হার্ড টাইম পার করতে হবে অথবা ইয়ে করতে হবে, বাট এত রিওয়ার্ডিংও আছে এখানে। আমি একটা কথা বলবো যে একটা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স মেম্বার কখনো হোমলেস থাকবে না, নেভার এভার। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাকে একটা হোমের ব্যবস্থা করবেই, হেলথ বেনিফিটস আছে, তারপরে লাইফ জব ব্যালেন্সের ব্যাপার আছে, এবং অনেক অপরচুনিটিস আছে। এবং আপনার যদি একটা ইঞ্জুরি হয়, আপনি যদি ওখানে একটা পড়ে বা এক্সারসাইজ করতে হাত ভেঙে ফেলেন, সেটার জন্য আপনার কম্পালসারি ব্যবস্থা আছে। এমন না যে আপনার ভেঙে গেল ওরা ব্যান্ডেজ করে ঠিক করে দিছে তারপরে আপনি ভুলে যাবেন। তো আমি বলতেছি এটা অনেক রিওয়ার্ডিং, অনেক অ্যামেজিং একটা, অ্যাজ ওয়েল অ্যাজ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে প্রাউড হওয়ার মতন একটা বিষয়।
1: অবশ্যই অবশ্যই। তো
2: আমি চাই যেন সবাই এটাতে আগ্রহী হয়। এবং এনি ইনফরমেশন, আমার নাম সোহান খান, ফেসবুকে সোহান খান খুঁজলে অথবা ব্রিসবেনের কেউ তাসিন ভাই, রাসেল ভাই যোগাযোগ করবেন, আমি আপনাকে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে গাইড করব, অপশন করে দেবো যে আপনি এটা এটা করেন, খুবই ইজি। এবং জয়েন জাস্ট সদিচ্ছাটা থাকলেই হবে,
1: অবশ্যই
2: বেসিক ফিটনেস টাই।
1: সোহান ভাই থেকে জাস্ট আমি অ্যাড করতে যাব যে সোহান ভাই অসংখ্য ধন্যবাদ। সোহান ভাই ফুল টাইমের কনটেক্সট থেকে বলছে, আমি যদি রিজার্ভিস্টের কনটেক্সটে বলি, আমি ফুল টাইম এক জায়গায় চাকরি করি, পাশাপাশি আমি আর্মিতেও চাকরি করছি, সেটা করা খুবই সম্ভব। এবং যদি করতে চান অবশ্যই, যদি কারো ইচ্ছা থাকে আমাদের সাথে যেমন যোগাযোগ করতে পারেন, অথবা এডিএফ ক্যারিয়ার সার্চ দিলেই যথেষ্ট ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তার মানে কিন্তু এই না আপনি আপনি দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন, আপনার বাংলাদেশি পাসপোর্টও কিন্তু আছে, যেমন আমার আছে, এবং থাকবেই। বাংলাদেশকে নিয়ে আমরা অবশ্যই প্রাউড, এবং অস্ট্রেলিয়ান আর্মি বা অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এটাকে পজিটিভলি নেওয়া হয়। যদি নেওয়া না হতো, আমি একজন সার্ভিং বাংলাদেশ আর্মির একজন অফিসারকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু নিত না। তো আমরা এখানে যেই তিনজন বসে আছি, তিনজন কিন্তু তিন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এবং তিন ধরনেরই যদি আমরা কম্বাইন করি, বেসিক্যালি অল পসিবল কম্বিনেশন কিন্তু এই তিনজনের মধ্যেই উপস্থিত আছে। মানে একজন ফুল টাইম, একজন পার্ট টাইম, একজন অনেকদিন আগে জয়েন করা, একজন রিসেন্ট জয়েন করা। সো অবশ্যই আপনারা যদি যে কেউ, যে 55-এর বেশি হলে আমরা উপকার করতে পারবো না, বাট যদি 55-এর নিচে হন, প্লিজ রিচ আউট, আমরা ডেফিনেটলি হেল্প করবো। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের। ভালো থাকবেন শ্রোতা মন্ডলী, ব্রিসবেন বাংলা রেডিওর সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ফিরে আসছি আগামী বুধবার সেম সময় 8-9, তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমাদের সাথে থাকুন।